0: আছে, সুনিতা হেরওয়াল বাক্কা জাইমস আজি বানবতি দেখো আর কি আওয়াজ মে শুননা হয়।
1: ই কেরানা কছু ইমেল ও চিঠিয়া সোই আই হে, যে চিঠি আই হে গ্রাম দুর্গাপুর পোস্ট বড়েরা তহসিল পিছোর জেলা শিবপুরী মধ্য প্রদেশ সে লিখবে বালে ভাইয়া বহন হ্যাঁ। মানসিং আদিবাসী, মীনা আদিবাসী, বিটিয়া বেসনবী, মোহন, মোহিনী, সরস্বতী, গোদাবরী, ভাবনা, পুষ্পা, মেহক, রাহুল কুমার, রাজকুমার, সত্যেন্দ্র কুমার, সুনিতা ও হর বিলাস আদিবাসী। তো ভাইয়া বহন হরো আপন সব জনে শুনো যা চৌকড়িয়া জিয়ে গা রই ভানবতী দেখো আর
2: কে।